শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 27 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানাই বলেছেন, ক্রমবর্ধমান জ্বালানি মূল্য মোকাবিলায় সহায়তা করতে সরকার 2026 অর্থ বছরের জন্য একটি সম্পূরক বাজেট পেশ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই 3 trillion yen বা 18.8 billion dollars একটি খসড়া বাজেট সংসদে জমা দেওয়ার আশা তিনি করছেন। তাকাইচি সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ফলাফল সামাল দিতে সরকারের করণীয় বিষয়ে কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার একটি সংরক্ষিত তহবিল গঠন করবে, যাতে পেট্রোলের খুচরা মূল্য নির্ধারণের মতো পদক্ষেপগুলো অব্যাহত রাখা যায়। তাকাইচি আরও বলেন, আগামী বসন্ত পর্যন্ত চলার মতো পর্যাপ্ত তেল সংগ্রহ করতে সরকার সক্ষম হবে, কারণ হরমুজ প্রণালী পরিহার করে অন্যান্য পথ দিয়ে জাপানে একটি বড় অংশের তেল আমদানি করা হবে। উল্লেখ্য, এর আগে সরকারের অনুমান ছিল এ বছরের শেষ পর্যন্ত পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তাকাইচি আরও বলেন, সরকার এই গ্রীষ্মে জ্বালানি সাশ্রয়ের জন্য স্বাভাবিকের চেয়ে কঠোর কোনো অনুরোধ করবে না। তিনি বলেন, এই মুহূর্তে জনগণকে জ্বালানি সাশ্রয় করতে বলার মতো অবস্থায় সরকার নেই, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করবে। চলতি গ্রীষ্মে গার্হস্থ্য জ্বালানি খরচ কমাতে কয়েক শত কোটি ডলার বরাদ্দ করছে জাপান। ইরান সংঘাতের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এই নীতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সরকার এই পদক্ষেপটি অনুমোদন করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাসের বিল মেটাতে সহায়তা করার জন্য প্রায় 510 billion yen বা 3.2 billion dollars ব্যয় করা হবে। চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত 1 trillion yen আপৎকালীন তহবিল থেকে এই অর্থ প্রদান করা হবে। কর্মকর্তারা বলছেন, এই ব্যয়ের ফলে আগামী 3 মাসে একটি পরিবারের গ্যাস ও বিদ্যুৎ বাবদ খরচ গড়ে প্রায় 5000 yen হ্রাস পাবে। এই অর্থ 31 মার্কিন ডলারের সামান্য বেশি। অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি বলেছেন, সরকার মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপর নজর রাখছে। তিনি বলেন, জাতীয় অর্থনীতিকে যে কোনো প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। জাপান এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রীরা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহযোগিতায় সম্মত হয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু মঙ্গলবার

জাপান, ভারত, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সমন্বয়ে গঠিত কোয়াড কাঠামোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদান করতে ভারত সফর করছেন। কোয়াড বৈঠকের আগে সোমবার মোতিগি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছেন। ভারতীয় মন্ত্রী ভারত এবং জাপানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে মোতিগি জাপান ভারত ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন যে একটি অবাধ উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন প্রচেষ্টায় এই দুই দেশকে চালিকা শক্তি হিসেবে কাজ করতে হবে। দুই মন্ত্রী অর্থনৈতিক নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন, যার মধ্যে বিরল মৃত্তিকা সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিশীল করাও অন্তর্ভুক্ত রয়েছে। দুই মন্ত্রী নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং মানব বিনিময় খাতে সহযোগিতা এগিয়ে নিতে জাপান ও ভারত সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিতকরণ এবং জ্বালানি ও অত্যাবশ্যকীয় সামগ্রীর স্থিতিশীল সরবরাহ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেল দেশটির সরকারি স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর দ্রুত বৃদ্ধি সামাল দিতে বাইরের জাপানি ভাষার প্রশিক্ষক নিয়োগের জন্য স্কুলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। প্যানেলটি বিদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত পরিবেশ উন্নত করার লক্ষ্যে একটি খসড়া প্রতিবেদন সংকলন করেছে। মন্ত্রণালয় জানাচ্ছে, গত শিক্ষাবর্ষের মার্চ মাস পর্যন্ত সরকারি স্কুলগুলোতে রেকর্ড সংখ্যক 84,759 জন শিক্ষার্থীর জাপানি ভাষার পাঠের প্রয়োজন ছিল। 2016 শিক্ষাবর্ষের পর থেকে গত 9 বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রচলিতভাবে জাপানি ভাষা শিক্ষাদানের কাজটি লাইসেন্সপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। তবে খসড়া প্রতিবেদনে প্রস্তাব করা হচ্ছে যে শিক্ষা কর্তৃপক্ষ এমন একটি কাঠামো ব্যবহার করবে যা সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে লাইসেন্সবিহীন বহিরাগত ব্যক্তিদের খণ্ডকালীন প্রশিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ করে দেবে। খসড়াটিতে সরকারকে আর্থিক সহায়তা প্রদানের জন্যও অনুরোধ করা হচ্ছে, যাতে জাপান জুড়ে স্থানীয় কর্তৃপক্ষগুলো দেশে সদ্য আগত শিশুদের জন্য প্রাক শিক্ষার আয়োজন করতে পারে। এই ক্লাসগুলোতে শিশুরা স্কুলের রীতিনীতি এবং জাপানি ভাষার প্রাথমিক কিছু বাক্য শিখতে পারবে। তবে এই ধরনের কর্মসূচি প্রদানকারী পৌরসভার সংখ্যা এখনও সীমিত। প্যানেলের সদস্যরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে বিদেশি শিশুদের শিক্ষাদান বিষয়ক ক্লাস অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করার পাশাপাশি জাপানি ভাষা শিক্ষার জন্য নির্দেশিকা তৈরিরও আহ্বান জানিয়েছেন। জাপানে ডিপার্টমেন্ট স্টোরের বিক্রি এপ্রিল মাসে টানা চতুর্থবারের মতো বৃদ্ধি পেয়েছে। বসন্তের পোশাক এবং গয়না ও ঘড়ির মতো বিলাসবহুল সামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি ছিল। জাপান ডিপার্টমেন্ট স্টোরস অ্যাসোসিয়েশন জানাচ্ছে, বিদ্যমান স্টোরগুলোর বিক্রি 440 বিলিয়ন ইয়েন বা 2.8 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যা গত বছরের একই মাসের তুলনায় 5% বেশি। টানা দ্বিতীয় মাসেও বিদেশি পর্যটকদের কাছে শুল্কমুক্ত পণ্যের বিক্রি বেড়েছে। এই খাত থেকে আয় 18% বেড়ে 52 বিলিয়ন ইয়েন বা 330 মিলিয়ন ডলারে দাঁড়ায়। চীন থেকে পর্যটকের সংখ্যা কমে গেলেও তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভ্রমণকারীদের বেশি ব্যয়ের ফলে সেই ঘাটতি পূরণ হয়ে যায়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।